0: মডিরেট আছে আর সাউথ বাউন্ডে হলে লাইট আছে, কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে বেলিগ্রাহাম রোড টু ডিবিএস চলাব পারে, নইলে হাইস্কুল জাংশন টু টি মডেল রোড এই রাস্তা চলাব পারে। আর এনএচ এ কে জাংশন পার লই কিনা সেন্সেস পয়েন্ট হইলে এটা নর্থ বাউন্ডে আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট আছে, ট্রাফিক হালকা আছে দুইটা টিভি, কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে টিসিবি গেট টু রাজু পয়েন্ট এই রাস্তা চলাব পারে। এটা থাকিছে এটার কারণে ট্রাফিক আপডেট। আকো ট্রাফিক আপডেট আনি দিয়া হব 10:30।
1: এফএম ট্রাগোবান News, music and entertainment. FM 103 megahertz.
0: ওয়েলকাম ব্যাক লিসনার্স, এটি আকাশবাণী কোহিমা এফ এম ট্রাকপান 103 মেগাহার্জ পর আপনি প্রোগ্রাম শুনে আছে। আর এটা শুনে থাকা প্রোগ্রাম আছে হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম হিট সংস। সো আকো দুসরা গীত শুনব, কিন্তু এই গীত নাবাজা আগেতে মই আপনি খালাগা মেসেজ কোম্বা আছে এই পুরি দিয়ে আছে। এতে লিখি কেনা পতা আছে গানা ভাল খান শুনি কেনা এনজয় করে আছে দে, মই নিথো খ্রো মেজিফিমা ভিলেজ পাড়া কই আছে দে, শুনি থাকা সব কে সালাম দি আছে দে কইনে কয় আছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ নিথো আপনি লিখি কেনা পঠাই দিয়ার কারণে, আর তিন নিচিনা মি আপনি হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে কইনে আপনি উইশ করে আছে। আর ইয়াতে লিখি আছে ইটস ওকে স্যার, সাম ডে সামবডি হ্যাভ ডিনার আর্লি, সামবডি হ্যাভ ডিনার স্লোলি, এনিওয়ে হ্যাভ এ গ্রেট ডে স্যার কইনে লিখি আছে আখরেবু ফ্রম কোহিমা। ওয়েল আখরেবু থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন আপনি লিখি কেন পঠাই দিয়ার কারণে। আর ইয়াতে লিখি আছে গুড মর্নিং আর্জে স্যার কার্ডম নমস্কার, গানা শুনি কিনা এনজয় করে আছে কইনা আতু টিমং পি সারিহি জাহান কার্বি নং পড়া তাই লিখি আছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ আতু আপনি লিখি কিনা পঠাই দিয়ার কারণে। আর ইয়াতে লিখে আছে আর্জে জেকব স্যার থ্যাংক ইউ ফর প্লেয়িং সং দিল কা রিশতা, লিসনার্স আছে বন্দনা নগনপুরি, বাবু দিব্যাংশ আর দুর্গেশ নগনপুরি গ্রাম জসওয়াদি সে কইনা লিখি আছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ। ইয়াতে নিমাদি বই এন্ড নিমাদি গার্ল তখন বি লিখে কিনা পতা আছে বিগ সালাম হ্যাপি মানডে মর্নিং আর জে জেকব স্যার কইনে লিখে আছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর রাইটিং। অ্যানাদার মেসেজ লিখে আছে গুড মর্নিং আর জে জেকব, আওয়ার লাইফ অলওয়েজ টার্ন অ্যান্ড টার্ন, আই ডোন্ট নো হাউ মাচ ইট উইল টার্ন লাইক এ ক্লক, নেভার স্টে ইন ওয়ান সাইড, ইটস অলওয়েজ রোটেট লাইক এ গ্লোব, হোয়াট অ্যাবাউট ইউ ফ্রম রকোভিলে মেথা ফোর্থ মাইল ডিফু পার চুমুকি ডিমাবার লিখে আছে। ওয়েল রকোভিলে মেথা লাইফ ইজ লাইক দ্যাট আপস অ্যান্ড ডাউন অলওয়েজ, কেতিয়াবা ভাল থাকিব কেতিয়াবা বেয়া হব এনেকুৱা আছে, এণ্ড এভৰিথিং উইল চেঞ্জ, এভৰিথিং গোজ বিয়ণ্ড আৱাৰ বিলিফ, মই কাৰণ নাভাবিভাবি হৈ যায় কেতিয়াবা ইটোৰ নিচিনা লাইফটো এনেকুৱা আছে আপ ডাউনে আছে, চ' মি অলছো আই ফিল দ্য চেম থিং এনেকুৱা হৈ থাকিবলৈ আছে কৰিলে মই আপোনাক জনাই দিয়া আছে। থেংক ইউ চ' মাচ ফৰ ৰাইটিং। আৰু ইয়াতে লিখি আছে হাই গুড মৰ্ণিং গানা খান ভাল আছে হওক কিনা আমাল বসুমতী তাইবি লিখি আছে। ৱেল থেংক ইউ চ' মাচ আমাল লিখি কিনা পঠাই দিয়াৰ কাৰণে। আৰু অভিজিত পি বগাজান পৰা লিখি আছে গুড মৰ্ণিং ছাৰ, ইমান ভাল ভাল গানা প্লে কৰা আছে, মইতো কোনে কোনে গানা শুনি কিনা অ'কে ডান্স কৰি আছে কইনা লিখি আছে। ৱেল থেংক ইউ চ' মাচ অভিজিত আপুনি লিখি কিনা পঠাই দিয়াৰ কাৰণে। তো নেক্সট গানাকো শুনিব আপোনালোকে অভিজিত আৰু কবিতা কৃষ্ণমূৰ্তি লগা বস্তি আছে, ফিল্ম আছে বিজেতা, গীত লিখা হৈছে সমীৰ, মিউজিক দিয়া হৈছে আনন্দ মিলন।

0: Next inde idu ulaina power h to bilai di wo idu literal kan sob to power bilaina rep to kuligina aro ek par bond kru wo idu mehen gurina na ina huli he bishi mehen ulai norm paki jai shi do itia do tai do na to pitori paki jai shi do ne mehen grobo bond kru wo idu biji ge last final do tai ge patties idu mon ini cookies ni na round shape te nulive kunba ini nature la preference te se olive pishima no man ni do round shape ti banai de aro pishimo stobi no gro lage kiluli do try gro lage na aro try gro time de ekta tip tibum tips tibum munjado ek tin bahi idu try gro li he pishi taste olai taila aroma idu gan sop na flavor gan bi taste olai nulive do 3-4 days ina pi parede pariado olive itugando iman taste to no lai alak takhe sukya do na to fireplace tv sukabo pare for like colder region dido sun bi no lai to dem dido moan chui di he sukai jai itui palase aru jide ini korom jaga dia sri gulu do ek tin bar ni suki jai ni ase to para tak ek tin di sukai le he itui taste shi taste ulai hoy
1: moan yam কুচু পাতা কয় ইংলিশ পাতো ইয়াম কয় তো আলাগ আলাগ জাতি বেশি থাকে তো না কিসিম কিসিম তো কোন তো হে মান উতু পাতা চুলালে মিঠাওয়ালা ওলা ও কই না জানিব
0: ইতো নেচারাল লাগা অপারেটিভ আছে দে লিবি ইয়াম তো কোন বা তো খা লাগা ইতো না খালা চাট বি আছে দে ইতো ইতো তো চুঙ্গল গান কি বি পাই ইতো পাতা তো কাই স্ট্যাম্প বি কাই হলিবি তাই লা কুচু তো না গাই দে ইতো লা তো ইচ করে কুচলি লাগে না ইতো গান তো না কাই হলিবি আমান কমন্টলি অ্যাভেলেবল হওয়া লাগা কুচুক তা যে ইতো কুচু ইতো গান তো কুচু বি কাই স্ট্যাম্প বি কাই আর তাই লা পাতা বি কাই আর উতুলা শেপ তো অলপ পাতা বি অলপ নরম বি আছে লাইট গ্রিন আছে আর অলপ রাউন্ড শেপ তে ইতুলা পারবি পানাই ইতো হি মই লাভ প্ৰিফাৰেঞ্চ নিজৰ নিজৰ লাগে ওপৰত দিবি আছে উলিবি উতলা দ মই মহানটো ফেমিলি গানটো ইটোৱে চলাই দে আলা খান বি চেলাদ খা লাভিক তা আছে কাঠা বি গাই এইটো না তো ইটোলা বাৰ বি পানাই এইটোতো অলপ চুঙা অলপ শ্বাৰ্প পইণ্টি থাকিব তাইলা লিপছটো না তো ইটোলা বাৰ বি পানাই হলিবি মই কাৰণে তো অলপ ব্ৰাউন ৱালাটো সি ভাল বাৰ ওলাই
1: আচ্ছা বেছি ভাল বাৰ কৈ দি আছে আৰু মেম আপুনি বি অলপ কৈ দিব পাৰিব
2: অ'কে এনেকুৱা আছে কলাৰটো মহান ইউজুৱেলি চাল দে দুইবাৰ হালে দুইবাৰ হালে তো একবাৰটো ফেব্ৰুৱাৰী মান্থে হালে আৰু একবাৰ এটাটো আগষ্টে হালে তো এটা ফেব্ৰুৱাৰীতে হালে ৱালাটো মহান কলাৰটো হ'লে এনেই ওলাইকে না ফ্ৰেছ খাব নিমিতে আছে দে আৰু এইটোতো এনেই চিটলিং কাৰণেতো ৰাখিব নাপাৰে কেতিয়া এইটো আগষ্টে হালিব আলাগ আলাগ বেছি কিবা চিজ হালিয়া দে নাহালে কলাৰটো হ'লে বি এনেই অলপ ক্লিয়াৰ দে হালিব লাগে মকৈ লা খেতি খান্দিটো হালিব পাৰে কেলে মানে মকৈটো হ'লে আগষ্টে অলপ ড্ৰাইভ হৈ যাব মকৈ লা হাৰ্ভেষ্টটো খতম হৈ যাব এইটো নিমিতে কলাৰটো এতিয়াতো হ'লে ফ্ৰী ব্ৰাহ তাৰ নিজৰ ওলাব বুলি আৰু মকৈ লা কাষ্টে বি এইটো তাৰ
1: ইনাৰ
2: নিচিনা বি এনেকা না এনেকা যাব পাৰি এইটো পৰা হাৰ্ভেষ্ট বেছি হৈ যায় আৰু কেতিয়া এইটো আগষ্টে ঠিক পৰা হালিব এইটো ঠিক ডিচেম্বৰে ওলাব আৰু চিটলিং খান বি এইটো টাইম দিয়ে পৰা ওলাই কিনে ৰাখিব এনেকা না এনেকুৱা বেছি ভাল এটা চিজন থাকে আৰু মন চিজন এইটো আগষ্টৰ চিজনটো আগষ্টে হালি হ'লে বি এইটো টাইম বি বেছি জৰুৰ আছে টাইম বি চাব লাগে টাইম কিলে মানে টাইমটো পানী কিৰা দাম দি নাদিব লাগে হ'লে বি অলপ চানি টাইম দি না দি কেনে পানী বি লাগে আছে হ'লে বি এইটো হালিয়া টাইম দিটো পানী কিৰা টাইম দি কেতিয়া হালিব এইটো বুজি যায় এনে মোহান লগ পাই থাকে এইটো নিমিতে এইটো হালিয়া হ'লে বি আগষ্টে হালিয়াটো বি বেছি টাইম ভাল দে এনেকুৱা হালিব লাগে ফাৰ্ষ্ট উইক নিচিনা দে আৰু পানী কিৰিয়া অলপ না থাকি আদাম দি ৰখি যা দাম দি এনেকা দিব লাগে আৰু মহান এমকিউ লগা খোলাৰ দলে ভেৰাইটিছ আছে বেছি জাত আছে তো তাতে মহান নাম কোনোবা তো মই কৈ দিবলৈ মন আছে তাৰে আমাত্ৰি খোলাৰ কৈ থাকি দে আমাত্ৰি খোলাৰ দে ষ্ট্ৰাইপ আছে এইটোতো ষ্ট্ৰাইপ থাকে দে আমাৰ কালা ৱালা ষ্ট্ৰাইপ বি থাকে লাল ৱালা ষ্ট্ৰাইপ বি থাকে তো এইটো লগা আলাগ আছে আৰু জিফিয়াক খোলাৰ কয় আৰু এইটো কি কেলে বি কয় না আৰু মহ খোলাৰ বি কয় আৰু আফিন বি খোলাৰ বি কয় আৰু লমুং খোলার বি আছে আর কেচার খোলার বি আছে আর আরুনাপ বি আছে আরুনাপ তোলে গ্রিভার্স না গ্রিভার আছে তো এটু তো কার্লি কার্লি করনা এটু বিচন অলাই না এটু লাগা আছে আর খ্যাং লোক লাগা বি আছে আর মনমরম মনমরম এনা বি না তালা মুক্তে লাল থাকি দে তো এটু আমরম এটু কয় দে তো খোলার লা তো ইমান ভ্যারাইটি আছে হলে বি এটু খান সব টিম খান বেশি ফাল বালা কোয়াদো কিলুলু বালা তো না বেশি ফাল বালা এনেকা চলাই রে
1: আমি জানিব তো তো ফাল বালা আছে হই না
2: কিলুলু তো হলে হারভেস্ট বি বেশি বেশি ন হয় হারভেস্ট বি অল্প কম দি হয় যায় দে বলে বি গেললু তো রাখি বলে বি ইন না লাস্টিং না না রাখিব পারে আর পাকা তো বি পাকিয়া টাইম দিবি তো ডাঙর ডাঙর ফুটি যায় আর এটা নরম গনা না লাক সফটনেস একটা থাকি যায় এদিন মিদে গেললু লা তো আর বেশি দাম মলা বি আছে আর সাবলে বি সুন্দর দেখি যায় খোলার লাগা এনেকা মই কবলে পারে আছে
1: আচ্ছা ম্যাম বেশি বারো আমি জানাই দিছে কিমান ভ্যারাইটিস আছে বলবি স্টোরেজ তো আমি হান লম্বা যাবলে কারণে খোলার বি কি কুম্বা তো কিতাব তো ফ্রিজ না থাকি না বিচো দিকদার হয়ে যায় না হয়তো গরম টাইম কিতাব তো পোকা গুছি যায় তো তোমান কিনিকা স্টোর করবো পারো শেলফ লাইফ অল্প লম্বা ওয়ালা যাই দিবলে না
2: ওই মই কোয়া নিচিনা এই হালিয়া লাগাবি বেশি দরকার আছে রে তো হালিয়া টাইম দি হলে বি সিজন তো ঠিক জানিব লাগে আছে আর টাইম তুমি ঠিক জানিব লাগে আছে বলবি হার্ভেস্ট করা টাইম দি পানি কিরি কেন পানি চাই দি কেন না রাখিব লাগে কিতাবি ইনা হলে তো বুঝি যাব না হলে লাস্টিং নব বোকা যাব এনেকা আছে না আর রেফ্রিজারেট কোনার বি রাখিব পারে সিলিং মেশিন এটা এটা তো ওলাইছে না এই খান বাড়াবি এনেকা সিল ভ্যাকুম সিল কোনা বি রাখিব পারে হলে বি ইনা না থাকিলে বি ইনি মহান ট্রেডিশনাল ওয়ে খান কোনোবা তৈলে একটা দিন দে এটো অয়েল বি তাক না একটা দুইটা তো হালি কেনা এনা মিক্স করে কেনা মাস্টার্ড অয়েল এনেকা হালি কেনা বি এনেকা করনা এয়ার টাইট এনা রাখে তিনা হিসাব কইলে তো ইনি হাফ বটল এনা তো হালি কেনা মিক্স করে কেনা এয়ার টাইট ইন হালি রাখিব লাগে এনা কয়ে বটল ডাঙর এনেকা ঠিক পুরা টাইম দে হার্ভেস্ট করিনা বেশি দেরি নতাম দিয়ে সানডে শুকিব আর সানডে শুকিয়ে এটু ওলাই কেন বোতল দিয়ে ফিল করবো এনে কোনা এয়ার টাইট করে ঠিক করে রালে দুই সাল তিন সাল তো এনে যাব পারে এনে কানা ট্রেডিশনাল ওয়ে দিবি এনেবা প্রিজার্ভ করে খাব পারে আছে
1: বেশি ভাল জানকারি দি দিয়ে আছে আমি হান লিসনার্স কারণে আর ম্যাডাম গেবি সুদিব মন আছে আনি শিবি মন কিনা লম্বা স্টোরেজ করব পারবো না
0: এটু আনি শিবি তাই আচ্ছা তিনি বার কোয়া নিচিনা মহান এয়ার টাইট কন্টেনার রিজিবি তালিব পারে আর যে ফ্রেশ প্যাক দিবি না ইনিয়া তালিব পারে আর রিফ্রিজারেট বি করব পারে না যে অলি ট্রেডিশনাল ওয়ে তো ইনিয়া যে ফায়ার প্লেস দে মহান পুইলা পুইলা তো ইতো পেম্পুলা বাস্কেট দে না ডাইরেক্টলি ফায়ার ওসর দি নয় হলি বি অলপ না তোঙা গান এটো গান ওসর দি না ইনা হুশিলি তো বিয়া নয় যায় বেশি দিরে থাকে তো ওয়ান হোল ইয়ার টু ইয়ার্স বি ইনিয়া ইনা প্রিজার্ভ করে আই দেখি পুইলা পুইলা আমি আনলা ইনসিস্টার গান
1: বেশি ভাল রয়্যাল জানকারি দি আছে আমি হানা লিসনার্স কারণে আর দুসরা আমি হইদিব মন আছে এটু আনিশি আর খোলার তো হেলথ কারণে বেনিফিট হব কই কিনা একু আছে
2: হয় হয় খোলার লাভে বেশি আছে দে রিচ প্রোটিন আছে আর ফাইবার বি আছে পাই থাকে না আর ভিটামিন আর মিনারেল বি পাই থাকে কুছে এটো নিমেদে এটো কান বাপরা এটো মন হার্ট আর ডাইজেশন ঠিক প্রকো করে না খাইলে তো ডাইজেশন নিমেদে বি আর এনার্জি খোলার ভাবে পাই থাকে
0: নিশিলা তো মই অলপ কৈ দিব এইটো লাভে হেলথ বেনিফিটস কান তো নিশি বি হাই প্ৰটিন আছে দে পুইলা পুইলা তো মহান ফোর ফাদার্স কান টাইম দে মাংস গান নাপা টাইম দিয়ে কুচু গানি কাইনা আহি লাগিছে তো তাতি পৰা তাকত আহি যায় না আর যদি ফাইবার বি আছে আর এন্টি অক্সিডেন্ট তো ফার্মেন্ট করা তো ইনি তো নয় ফার্মেন্ট করি কিনা আহা তো মহান এটু পৰা প্রোবায়োটিক পাই তাতি পৰা না তো এই গাট হেলথ গান আর ডাইজেস্টিভ সিস্টেম এটু গান সব না মদত করে এটু পৰাই পুইলা পুইলা জামানা টাইম পৰা হে এটু গান না প্র্যাকটিস করি না আহা কারণে ইনি বিমার গান তো ইমান তো থাকা নাই
1: আমি হ্যান্ড প্রোডাক্ট রেডি হয়েছে তাহলে নিউট্রিশনাল ভ্যালু বি আছে কই না জানিছে তো নেক্সট তো আমি হ্যান্ড কিনিকা পাকাবো না তো কি লুগুদে আনিসি পাকাইলে মিঠা হলাই নইলে কি লুগুদে খোলার কোয়াদো পাকাইলে বেশি আরো টেস্টিয়ার বনাই দে এটু আপনি দুজন শেয়ার করে দিব পারবো
2: খোলার কুকিং মেথড তো মই না বলে মন আছে দে খোলার তো কিতিয়া ভালকে পাকাবো এটু বেস্ট সবজি ওলাই যায় দে সাপোজ মন আজি সামদে বাকা বলে আছে গলে তো আজি মর্নিং বা বিচিব লাগে বিচাই রাখব লাগে গরম পানী হলে বি ঠান্ডা পানী হলে বি বিচাই কেন রাখব লাগে কালি মর্নিং বানাব আছে গলে তো আজি রাতে হল নাইট না বিচাব লাগে ঠিক সে তার পানি বা বিচাই কেন খুলি যাব না এনা কি দিয়া বাকা বলে বি তো টেক্সিগান বা এনা জুই দিয়ে পাকাবো এটু তো হলে পাকা বলে লং টার্ম চাই দে বলে বি কি দিয়া মহান প্রেসার করব এটু হাফ টাইম সেভিং বি এনেকা যাই যায় আর বাকি বলে বি এনেকা যাই যায় তো প্রেসার কুকার বা তো 10-20 মিনিটস বা এনে বাকাব পারে আর সিটি মারি বলে তো দশ বার এনেকা কুকার লাগা আবার সিটি তো মারিলে তো ভালবার পাকি যাই ফার্স্ট বার পাকি তাম দিয়ে নিমক তো হালিব লাগে নিমক নালিলে তো তার এই তো ভিতরে না যায় না এই পাকিয়া বাচিতে হালিয়া তো আল্লাহ আছে হলে বি আগে পাকা তাম হালি কেন পাকাইলে তো ঠিক পাকাই যায় না না মিঠা বি এনেকা ওলাই খোলরে মিলিয়া খান নামিলা জিস বি আছে না তো আচ্ছা তো মিলিয়া লাজিস খান তো হলে বেশি বলা তো হলে খোলরে কৌড়ি মাংসকে বেশি যায় আর ঠেংলা না ব্রদার্স এটু খান বেশি মিলি দে ঠিক পা এটু লগতে বিজাই কেন খোলর রাখিয়া আর মাংস তো হালি কেন পাকাইলে তো ঠিক পা পাকি যায় আর তার স্যুপ বেশি টেস্ট এ না আল্লাহ ওলাই দে মাল্লাস বেশি স্পেশাল ডিশ এটু হয়ে যায় দে আর এটু খোলার দলে সবতে মিলি এটু মান এটা গালহ গালহ বানাই কেনা বি খাব পারে তাতে মান মুকয় না অল্প ডর ডর বা এনেকা খুন্দি কেনা এটু লগতে বি বিজাই রাখে না এনেকা পু করব ইনগ্রিডিয়েন্টস তো হালে বলে মন আছে না লোকালি দোকান হালি কেনা ইনি টিন খান্দে বি না রিফ্রেশমেন্ট খান্দে বি খাই আর পাতা সাদা কি হলে বি খোলার কে তো ইন্দি না সবকে মিলি যায় খোলার আর এটু সিসামি সিডস না এটু খুন্দিয়া এটু লগা বি গুড়া তো এটু বি বেশি ভিটামিন বেশি দিয়া আছে কোষে এটু লগতে বি এনেকা যায় তো খোলার লগতে তো ইনি বেশি মিলিয়া বেশি আছে আর তাতে মিঠা বি বেশি ওলাই যায় ঠিক সে পাকাইছে গেলে তো খোলার লাগা টিস তো ইনি কবলে নাবারে বেশি মিঠা লাগা আছে
1: আর আনিশি বি কিনিগা বনাই না খাই থেকে অলপ লিস্টের সঙ্গে কই দিব
0: আচ্ছা আনিশি তুমি কিসম কিসম বানাই দে মানে সব নিজের নিজের লাইফস্টাইল বি আছে না বানা লাইফস্টাইল বি আছে ওলিবি মহান বানা তো বেশি বা করা তো স্মোক পর্ক কাউরি মাংস তো শুকাল কাউরি মাংস না তাদের বেশি মিলে তো এটুলা পাখা টাইম দি তো পাখা টাইম দি ভাই তো নামি
1: যাই
0: তো এটু আনিশি তো পাখা টাইম দে মহান বি খোলার নিশি না না কোনবাবরা তো পিছাই কিনা বি রাখে দে আনিশি তো অল্প টান আছে তো এই কারণে 1-2 hours পিছাই কিনা রাখে এনা নৈশুলি তো মহানা ফ্যামিলি বা প্র্যাকটিস করি না আদ মহান এনি ফ্লেভার পাবলে কারণে আনিশি তো অল্প চুলাই দিব না চুলাই কিনা প্রেসারাইজ করে দিব নিমক আর মির্চা এই দোকান সব তালি কিনা প্রেসারাইজ করা বিজে তাই অল্প নরম হয় আর এটু বিজিকে স্মোক পক তো তালি দিব ইনা হলে তো মহান কিরিয়াবা তো মাংস তো অল্প নরম নরম তো খাবলে মন নাই তো এই কারণে আনিছি তো ফার্স্ট এটু পাখা বিজিয়ে অল্প নরম হওয়া বিজিয়ে হে স্মোক পক তো হালে কোনবা বড়া তো প্রিঞ্জল গান বি তালে আলু বি তালে ইনি আছে আর আনিছি তো কোনবা বড়া তো পাখাই না এটু পাখাই কিনা টেস্ট করা টাইম দিয়ে অল্প টিঙা হয়ে যায় আনিছি তো এনে বি ফার্মেট করে না রাখা লাগা আছে তো তাই নিজের নেচারেলি তাই অল্প তো টিঙা আছে না তো এই কারণে মহান টিঙা বেশি নাতালে পারিছিলি তো এনে টমেটো ইনা গান তালে নইলে তো এনে তালিব মন যাইলে তো পাঁচ টিঙা পানি অল্প তালে এনেগা করে না আহে আর আনিছি মিলিয়ালা তো বেশি আছে দে তো কংসা ইল লগত বি পাকাই ট্রাই না ইনার না শুকা মাছ লগত বি পাকাই আর তাই একলা বি পাকাই মাংস না তালি লিবি না পুইলা পুইলা তো মাংস তো ইমান এভেলেবল থাকা নাই তোমার আনিস একলা বি পাকাই থাকি সে সবজি গান না নি পাতা গান লগত
1: বেশি ভাল ডিলিশিয়াস টেস্টি কারি বনা লা এটা গরম গরম চিলি আছে আমিয়ান এসে তো ভোক লাগে না বি জাস্ট এনিওয়ে আচ্ছা আমি হান ইচ্ছে তো মেমোরি লেন ইত্যাদি যাইছব আমি হালা জীবন দে কোনবা তো টিচারও থাকি না উঠিয়ালা আছে না এতিয়া আমি আন কি আছে একজন মানুষ কারণে দুইজন কারণে আছে ইনালা ভাবনা দিয়ে আছে আমি তো উতু ওপরে আমি কিবা একটা সুধিব মন আছে আপনি দুজনের লাইফ দিবি লুক ব্যাক করছিলেন না আনিসি নইলে বি খোলার লা আপনি দুজন লাভিনি মন দে কোন বড়া আপনি দুজনকে তো শেখাইছে নইলে বি আর তো কিনে আপনি কি ইম্প্যাক্ট করে না রাখি দিছে না তো আপনি লা দুজনের মন দিলে কোন সবচেয়ে মেমোরেবল ডে একটা থাকে আলা শেয়ার করে দিবি না
2: Okay, I'm going to go to the
1: color.
2: So, I'm going to go to the color. Pachat time bra jani jai na khorde to ola to amma bra hikanis na mobi inaga feel kurase aro moi ini memory ekta thakya do amma baba khambra basa pakabi de gole acha thik ase kholar bagabon na ki inaga na ina ko adam de moi amma do koi thake I have vegetables kan ina man thakilebi kholar hi bagabon na ki to easy aro idi used to inaga thaga bra dusra thakilebi ina kholar bagabon na ki inaga na na hoi ja to idi phabile inaga aya bacha time de mukhan inaga thaki si inaga na bisi miss kore thake miss kore aro kacha dam bacha ni gena ina habra khor bai inaga gena habra kha pyo kabolebi pagabolebi jani ase aro idi missing bi inaga kore ase
0: mui anishila muila me I fondly remember one day school bar chuti hua da imde movie anishi do mila favorite asina to torani pacha da imra ama bar hiki na hise kinia banda boli ase kinia itukan procedure kan sob hiki na ase ulivi ek parbi mui bar pakhai sai nai to uti din do ama do school bar mui do chuti hui jai she aro tai ra mui ge ini chance tise ajido amni bra he pakai thagi korna na to etu bi jige mui bi nervous thagi she paka boli do ek par bi paka sa na amala paka he khai sai she boli bi tadi bra mui bi ekdam paka bo mon jai thagi aro kha boli bi mon eto arne mui bi mui la on nijor bra he ek din do pakai sa bo korna rukhi thaga dai ne ama bra etu la mui ge ini pakai thabi korna tise do etu do mui class I think 6 noile 7 inadi ode to inya ha time de etu bahe itula time bra mui paka shuru ho do achi tak mui la favorite na aro etu do na pare itula din do na man khushi ba do kili kili do mui la favorite ni tis ekta pakoli ase do ni man khushi bra pakai she aro mitabi mishu itara ulashi inna ta kishi
1: iman bal sweet memories takina one Itia share kuri dia do. I'm sure mala listeners and be the memories to thakina than be cooking process te jai thakbo. Uto asha kuri ase. Hali bi ajikali ami han ki dikhi ase culinary la scenario to. Sai she kuri le. Bishi kisim style de pakai gina dikhe. Ami han na like modern kitchens te. So aro te san be change hui gina jai ase. Kitiba man be uto khau mujhe gulbi napa like ta. So ami han laga.
3: Listeners, aji laga Mikey Manu Awards program do yede se skriye se tuning kriya kane. Thank you.
4: FM Tracker Band.

0: FM 103 megahertz.
1: Good morning, listeners. It is Akashvani Kohima. FM track upon XO 10 megahertz. Sprite here real time traffic update. Anidiaze Kohima town laga. Monkolaba lekina PHQ junction tokilitia northbound de hule heavy ase. That is northbound hule niche jagan. Aro southbound de hule light ase. Mane upor ahan junkan upor ayasi tutu light ase kohina pnihengi jan idea se. Kintu alternate route alag rasta chala ule monase kule. All ministers hill to jail colony to rasta chala upare. PHQ junction par lekina major junction tokilitia northbound de hule heavy ase. Aro south bound hole moderate ase kintu alag rasta chalabole mon ase koile paramedical to t model to ig itu rasta chalao pare hole lady miles road itu rasta chalao pare tcb gate par lekina raju point koile da north bound aro south bound duita tb moderate ase kintu alag rasta chalabole mon ase koile tcb gate to raju point chalao pare hole box cutting to nhak to census point itu rasta chalao pare hole phulbari to Kochijie ground to Razu Point it rasta bi chalao pare Razu Point par lagina census point to koile itia north bound te hole moderate ase aro south bound te hole bisi heavy ase kintu apni kan alag rasta chalao le mon ase koile census point to NHAK it rasta chalao pare high school junction par lagina census point to koile itia north bound aro south bound duita te bi moderate ase কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে বিলিগ্রাম রোড টু ডিবিএস চলাও পারে নহলে হাই স্কুল জাংশন টু টি মডেল রোড ইটু রাস্তা চলাও পারে আর এনএইচএকে জাংশন পার লগিনা সেন্সাস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিপি লাইট আছে হালকা আছে ট্রাফিক টু কিন্তু আপনি হেন আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে টিসিবি গেট টু রাজু পয়েন্ট ইটু রাস্তা চলাও পারে এটু থাকিছে ইটা কারণে ট্রাফিক আপডেট আকো ট্রাফিক আপডেট আনি দিয়া হবো 12 বাজি দিনতে
0: FM Dragoban
2: 103 megahertz
0: News, music and entertainment
2: This is FM Dragoban
0: FM 103 megahertz
1: Once again, a very good morning, listeners. Itu Akashvani Kohima FM Trakapan 113 MHz Prabhupada program huni ase. Arita huni hobo Hindi film gan program SMS request. That is, apnar loke poston kuria Hindi film gan program. Apni hal likhi gina pathai dibi, moi apni hal karne bajai dibo. Kintu likhi gina pathai dimde, film gan naam to thik thak likhi gina pathai bi. Aro gana laga title bi janiye se kuile thik thak likhi gina pathai dibi. Kuin apni hal ke mang kuria ase. Aro আপনি হন মেসেজ লিখে গিয়ে পঠাতে পারে এই নম্বরে 9436805333 রিকোয়েস্ট করনে আছে আর এটু আকো একবার কই দি আছে 9436805333 আর কোড আছে FM স্পেস H FM স্পেস H লিখে গিনা আপনি হন কি গানা হুনি বলে মানে আছে এটু টাইটেল সং টাইটেল অফ দ্য সং প্লাস ফিল্ম লাগা নাম ঠিকঠাক লিখে গিনা পঠাই দিবি তো মই আইতে বড় বিচারি গিনা আপনি হন করিনে বাজাই দিয়া হবো Well, listeners, can apni khan laga message ruki thaka dem dem moi poila git bajai di ase Udit Narayan aro chorus laga waste se film ase kayamat se kayamat tak

0: FM 드래곤 밴 뉴스 뮤직 앤 엔터테인먼트 FM 103 메가헤르츠.
1: Good afternoon, it is Akashwani Kohima, FM Tracker Pan 103 MHz by the real-time traffic update on EDSA Kohima Town Laga. Monkhalapara Lagina PHQ Junction to Kholita Northbound, that is Niche Jakan, Hoyle Heavy Ase, Aro Southbound, Junkan Opofina Ase, to Hoyle Light Ase, Kuhin Apniyanke Janari Ase, Kinto Apnikan Alternate Route, Ala Krista Chola Ole Munase Kole, All Ministers Hill to Jail Colony Chola Opare. PHQ junction par lagina major junction to kholi dia north bound hoile heavy ase aro south bound hoile moderate ase kintu alak rasta chalawole mon ase koile paramedical to t model to ig to rasta chalaw pare hoile lady miles road etu rasta chalaw pare tcb gate par lagina raju point to kholi dia north bound aro south bound duita te bi moderate ase kintu alak rasta chalawole mon ase koile tcb gate to raju point chalaw pare hoile box cutting to nhak to census point chalaw pare hoile phulbari to khachije ground to raju point etu rasta chalaw pare raju point par lagina census point to kholi dia north bound hoile moderate ase aro south bound hoile heavy ase কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে সেন্সাস পয়েন্ট টু NHAK টু রাস্তা চলাও পারে হাই স্কুল জংশন পার লগিনা সেন্সাস পয়েন্ট কইলে ইটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা ডিবি মদিরেত আছে কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে বিলিগ্রাম রোড টু ডিবিএস চলাও পারে নইলে হাই স্কুল জংশন টু টি মডেল রোড চলাও পারে আর NHAK জংশন পার লগিনা সেন্সাস পয়েন্ট কইলে ইটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা ডিবি লাইট আছে হালকা আছে ট্রাফিক টু কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে আপনি টিসিপি গেট টু রাজু পয়েন্ট এইটো রাস্তা চলাও পারে এটা থাকিছে এটা কারণে ট্রাফিক আপডেট আকৌ সাম 3 বাজি হওয়ালৈকে ট্রাফিক আপডেট আনি দিয়া হব
0: ওয়েফএম ট্রাগো ব্যান্ড News, music, and entertainment. FM 103 MHz.

শিকারী রংপার, পীরেন হালসে, যোগেন্দ্রা রংপি, সোনালী এংটিপি, দেবাশিস হাজারিকা, কাসিম আলী, রকবিলে মেথা, চুবাকে জামের অ্যান্ড দুর্গেশ নাগানপুরী কইনা লিখিয়াছে। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ রমেশ পাটু অ্যান্ড ফ্যামিলি ফর ইউর মেসেজ।

প্রোগ্রামটি এখন শুনব আপনার উদিত নারায়ণ আর আলকে এক নিকলা গাও আছে ফিল্ম আছে তেরে নাম আর একটু গীত কারণে লিখি কিনা পাতা আছে অনিল রংপি ডেনগাঁও কার্বিয়ান লং আসামপাড়া তাই এই গানা মরমপাড়া বজায় দিবি আছে সো অনিল আপনি মাইয়া গানাটা বজায় দিবলে আছে শুনি কিনা এনজয় করবি

প্রোগ্রাম টি আকুনি ও অরিজিৎ সিং লগাওয়াস্তে ফিল্ম আছে ফ্যান্টম আর এই গীত কারণে লিখি কিনা পঠাই আছে ইসাক শেখামো চুফমে ভিলেজ ফচেরোপাড়া আর তাই গানা ডেডিকেট করে দিয়েছে টু অল দ্য আর্জেস অ্যান্ড অল দ্য লিসনার্স কই কিনা

0: प्यार है,
1: अरे पापा है,
0: तुमको मुझसे प्यार है।
2: Well, my dear friends, I'm looking for the next caller. Thank you, sir. Hello. Hello.
3: Hello, Samyang sir.
2: Hello, ji, कौन बोल रहा है?
3: हाँ, जितनी सारा देश हमारे आसाम पर कोई से?
2: अच्छा, पाइकुन मंदा।
3: हाय हाय, Samyang sir, कैसे आते हैं
2: आज? बाला से पाइकुन मंदा प्रोग्राम में स्वागत करिया से। आरो कुबो, आज कुंडु गीत होने
3: वाला है। हाय हाय, मैं बाले से प्रोग्राम में होने से एंजॉय करिया से।
2: अच्छा। কিন্তু গীত শুনিব মন যায় আছে কব
3: ফিল্ম লাগা নাম থাকিছে ডাক দ্য ফায়ার
2: ডাক দ্য ফায়ার ওকে
3: তাতে পরদেশিয়া ইতনা বতা সজনা আর আবি একবার
2: ভারতী সিয়া ইয়েস পাইছে
3: আছে না এটা যে বজাবি
2: আচ্ছা ঠিক আছে আর কোন কোন গীত টিকেট করে দিব মন আছে
3: টিকেট আছে মানে রেফারেন্স আছে মানে নমল বসুমতারী বিমল বসুমতারী দুর্গেশ মেঘানপুরী মন্দিরা ফিল্ম পাঞ্চ শিকারম সার অবসপত্র অনুপত্র বেশি আছে যে যিমান দিন আছে সব
2: সব শুনি থাকা ডিসকাশন
3: রাইট আর যে জেকব স্যার এতন ম্যাম বেরোনিকা ম্যাম সব কে আর ওই যে আমার আমি এখানে শিকার থাকিছে মন্দির আদি তাই টাইটল করেছে তাই কোয়া কথাটা বি ঠিকই আছে আৰু দুৰ্গা চেমেন পুৰি কালি কৈছে এইটো ঠিকে আছে আৰু এতিয়াতো মনটো নামানে না কলটো এই কৰি কৰি মানে ডাইল কৰি ৰাখি যাইছে না এতিয়াতো এইটোতো মই বেছি বেছি ডাইল কৰা নাইতো গানটো গানটো প্লে কৰিছে আপুনি এইটো মন্দিৰা দি জেগা ৰিকশ্যনটো প্লে কৰিছে তাৰপিছতে মই ডাইল কৰিছে লাগি
2: হ'ব কিস্মত ভাল আছে কবাল ভাল আছে তো ঠিক আছে

0: নিন কৰি কিনা এতিয়াতো ইমান ফেমিলিয়াৰ বি কৰি আছে বোলা সতী ভাই গান লগা ৰিকুৱেষ্ট গান শুনি কিনা
1: মই খুচি পাই নাগালেণ্ড মান ইংলিছ বাংলা কমন লেংগুৱেজ হৈ যায় না
0: হয় হয় হয়
1: তো হিন্দী না ইমান ফেমিলিয়াৰ কোনটো ফিলিং না কোনটো আছে এইটো মানে একো নাজানে তো খালি চাই আছে না
0: আচ্ছা আচ্ছা
1: আৰু শুনি আছে বুঝছে নে যি তো মান ছোট গাঁও না এনে
0: কি কাম কৰি থাকিছে আপুনি
1: এতিয়া পানী পৰি থাকিছে এতিয়া মই ইমান খুচি পাইলে নাই আৰু পৰিব নেকি পানী আৰু পানী পৰিব
0: আপুনি একলা শুনিব না কোনোবা গীতে টিকেট কৰি দিব মন আছে
1: রমেশ পাত্রন আপিসিতালি আর ত্রিপুরা আরো চুবাকি
0: জামিয়া আমাল বসুমতাৰী বেলেগ মানুহ আপুনি নিচিনা ফোন নম্বৰ পাই কিনা কণ্টেক্ট কৰি আছে আৰু কেনেকুৱা আছে এইটো নিচিনা কণ্টেক্ট কৰাটো বি ভাল আছে না নহয় আচ্ছা আচ্ছা
1: নাজানে কোন কোন আৰু কোন ওচৰতে নাই
0: না
1: দূৰ দূৰ জেগাতে থাকে
0: তাহান
1: অনলাইন যে পাৰিলে তাহান নাম্বাৰ
0: কুমার সানু আর আলকা জাকনিক আওয়াজতে মিউজিক দিছে নাদিম আর শাহবাদ লিরিক্স সামিয়া শুনি কিনা এনজয় করবি।

0: Well, my dear friends, I'm coming with the next caller. Thank you, sir. Hello. Hello.
1: Hello, sir.
0: Hello.
1: Good evening, sir.
0: Hello, good evening, Sunita Pasumatri.
1: Hi, sir.
0: Program ni swagat kuri ase. Aro kobo, kundu geet hunibo mon jay ase.
1: Yaar.
0: Film laga naam kobo?
1: Yaar.
0: Yaar yaar.
1: Hmm.
0: Okay. Aro moi sai ase. Yariya aro kundu wala geet yari
1: Allah Maria.
0: Okay
1: aro
0: okay aro kun ki kun kun ke dedicate kridi bo mona se
1: dedicate to bondi ga di anjali hanti ga di mon bi biran hanse sunil hanse kasuali laki ভাগুজন অমল বসুমতারি বিমল বসুমতারি দেহাসল বসুমতারি ভাইকুন মন্ডা রকম মিঠা আর কিছু বাকি জমি রাখুছো সফি বাদার রাজমন নাট্য আর যে জমি আছে সব কিছু
0: আপনি কোশিশ করেছে নাম নবলে ইমান ইমান ভালো আপনি নাম সব পুরি দিয়েছে
1: মনতে লাগিছে নলে মিছে লাম্বা কৈ থাকলে মিছে পিঠি কোনো সাইট হচ্ছে নকয়
0: ওই মন ভালো আছে আৰু আৰু কিলে আপুনি ইটো গীত শুনিব মন যায় আছে কব কিবা একটা ইটো লগা কিবা একটা মেমরি অ্যাসোসিয়েট থাকি আছে না কি কিবা একটা আচ্ছা আৰু আপুনি ফেভারিট সিঙ্গার কোন আছে অরিজিত সিং ওকে তো আজি সফাকাত আমনাত আলী লাগা চুজ করছে আপনি এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ সুনীতা পশুমাত্রী আপনি কথা পাতি ভাল লাগিছে আর আজি আজি আজি কাম কিনিকা থাকিছে আপনি সেল কিনিকা থাকিছে মানে আপনার কিবা কাপড়া সেল করে আছে নয় কসমেটিক্স কসমেটিক্স আচ্ছা ঠিক আছে আৰু ইফ ইউ ডোন্ট মাইণ্ড আপুনি লগা কসমেটিক দোকান লগা নামটো কি হয় হ্যাঁ নাম নাই ওকে ঠিক আছে হৈ যাব ইখন তো থ্যাংক ইউ সো মাচ সুনীতা পশুমাত্রী খুটা পাতিছে ভাল লাগিছে এতিয়া শুনিব আপুনি রিকুয়েস্ট কৰিব লাগে গীত তো মাই ডিয়ার ফ্রেন্ডস সুনীতা পশুমাত্রী বুকা চান্দ্র মিখান লাগা রেগুলার লিসনার থাকে আছে তাই রিকুয়েস্ট কৰিব লাগা গীত আমি খান শুনিয়াব ইয়াৰ ইয়া ফিল্ম রা সফাকাত আমানাত আলী অবস্থে মিউজিক দিছে আর্কো প্রাভো মুখুর্জি মিউজিক আর লিরিক্স দিছে শুনে কিনা এনজয় করবি টাইম নাম লোক সবকে

Well, my dear friends, itu ki logo deh, jamar kisman live phone in program jadi saya skuri dia saya. Thank you so much for your participation. Kita mana apa nih kalau participation bro? Aji laga program truly special ekta enjoyable ekta program panai di sini. Thank you so much for that. We hope the melodies you shared brought a smile to your face, refresh your mind, and added a little magic, musical magic to your evening. আপনি গান সবকে বেশি খুশিবা জানাই দিয়েছে আর কোন কোন লাগা ফোন লোপলে পারে না আপনি গান সবকে নেক্সট টাইম কি হলে বি ট্রাই করিও আপনি খাল নগদে বি কথা পাতি বলি কারণে ইয়াতে আমি খানি রুকি থাকিব তো মাই ডিয়ার ফ্রেন্ডস 7:10 হলে নাগামিস্ত রিজনাল খবর দিয়ে শুনিব আর আজি রাতে 9 বজে আঠা পৰা আর জে এস জয়েস হিন্দি ফিল্ম সংস আনি দিয়া পো তো আপনি গান সবি শুনি কিনা এনজয় করবি হ্যাভ এ গ্রেট আওয়ার্স এহেড

0: আজি একটা প্রেস নোটে ডিমাপুর পুলিশ পর কৈছে কি এই একিউজ যুন লাগা নাম তো আকাঙ্কোকপা আও আর 68 সাল লাগা আছে তাইকে এতিয়া চলি থাকিয়া ইনভেস্টিগেশন লগত জড়ি কিনা সানডে দিনে গ্রেফতার করেছে। যা বারো সাল পালালৈকে প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী লগা লিডারশিপ ভিতরতে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস লগা ধারাম পালালৈকে একটা ডর বদলি আনিছে। আর এই সময় মোদী সরকার পড়া দুখিয়া মানু খান ফার্মার্স মাইকী খান আর ইউথ খানকে কিছু কাম উঠাই কিনা আছে। আকাশবাণী নিউজ পড়া এই সরকার কিনেগা যা বারো সাল তাক দরকারি সেক্টরস খানতে মেহনত করে কিনা আইসে এই উপর একটা স্পেশাল ফিচার আনি আছে। আজির দিন আমি খান সরকার পড়া এনভায়রনমেন্টাল প্রোটেকশন ওপর কিনেগা কানাম লইছে এই উপর ধ্যান দিব।
1: জঙ্গল আর ট্রি কভার বাড়াই কিনা ওয়েটল্যান্ডস ম্যানগ্রোভস আর কোস্টাল ইকোসিস্টেম ওয়াপস তুলাবলে বনাই দিয়া আর নামামি গঙ্গে প্রোগ্রাম পর নদী খান সুধার করে দিয়া হয়েছে। সব মিলাই কিনা 524 প্রজেক্টস খান স্যাংশন করিয়া পর 355 প্রজেক্টস তো এই সাল ফেব্রুয়ারি তাকে খতম হয়েছে। গ্রিন ইন্ডিয়া মিশন 2015 লাখ করে দিয়া তো একটা ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ আছে যার পর জঙ্গল আর ইকোসিস্টেম ওয়াপস ভাল বনাই দিয়া আছে। ইন্ডিয়া লগত জঙ্গল আর ট্রি কভার জিওগ্রাফিক্যাল এরিয়া লাগা 25% উপর আছে। ইন্ডিয়া আর গ্লোবাল ফরেস্ট স্ট্যাটিস্টিক্স দিয়ে ডাঙর কামিয়াব হয়ে গেলা টোটাল ফরেস্ট এরিয়া হিসাব দিয়ে দুনিয়া দিয়ে 9th পজিশন দিয়ে বাড়াই আছে। 2014 দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা একটা ক্যাম্পেইন এক পিওর মার্কি নাম লাখ করে দিয়া তো দুনিয়া লাগা সবচেয়ে ডাঙর পাবলিক এনভায়রনমেন্টাল আন্দোলন হয়েছে। সব মিলাই কিনা 262 ক্রোর সাপ্লিংস খান তো যা সাল ডিসেম্বর তাকে রোপাইছে। হাওবানি বর্ষে কুড়িয়া হিসাব রিসোর্সেস কমতি আর এনভায়রনমেন্ট নষ্ট হওয়া পর ইন্ডিয়া পর ব্যালেন্স অ্যাপ্রোচ উঠাই কিনা কনজারভেশন সাস্টেনেবিলিটি আর উন্নতি মিলাই দিছে। আমি আকাশবাণী নিউজ কোহিমা।
0: ডিপুটি চিফ মিনিষ্টার আর মিনিষ্টার ফর প্ল্যানিং এন্ড ট্রান্সফরমেশন টি আর জিলিয়াং বরা জিদিন পেরেন্দে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিস ইনগ্রেট করেছে। ইনগ্রেল প্রোগ্রাম দিয়ে বাদ করে কিনা শ্রী জিলিয়াং বরা ইটু নতুন অফিস তো সরকারি মজবুত করি বলে আর ডিস্ট্রিক্টে পাবলিক সার্ভিস ডেলিভারির কারণে একটা দরকারি কদম এনেকা কুছে তাই পড়া উমিদ থাকিয়ে জানাইছে কি এই অফিস পড়া প্ল্যানিং কোর্ডিনেশন আর ডেভেলপমেন্টাল প্রোগ্রামস খান ঠিক সাবলে একটা দরকারি হিসাব লব এইটার রিসোর্সেস খান লাগা প্ল্যানিং আর ঠিক পড়া চলাবলে ওপর জানাইছে। ডিপুটি চিফ মিনিষ্টার পড়া আর ডিপার্টমেন্টস আর ইমপ্লিমেন্টিং এজেন্সিস খানকে প্রজেক্ট খান ওপর কোয়ালিটি এক্সিকিউশন আর কাম তো ঠিক সময় খতম করবলে জানাইছে। তাই পর সব স্টেক হোল্ডার্স খানকে এই নতুন ডিসি হেডকোয়ার্টার্স তো একটা থ্রাইভিং টাউনশিপ এনেকা বানাবলে কৈছে যদি পড়া এডমিনিস্ট্রেশন আর পাবলিক সেবা কারণে একটা হাব হব। এই সময় পেরেন লাগা ডিপুটি কমিশনার হাইজু মেরু পড়া এগ্রিকালচার সেক্টরতে ধ্যান দিয়ে কিনা ইকোনমিক কামতে উঠা বলে আর মজবুত করিয়াতে টেস্ট করব কারণে ডিপার্টমেন্টস খানকে মাজতে মিল মিলাপ থাকি বলে মাতিছে। খবর সৃষ্টি আর প্রায় হেডলাইন জানাই আছে প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী পড়া কৈছে কি দুখিয়া মানু খান লাগা ভাল কারণে সরকারি পলিসিস খান যা বারো সাল পড়া চলি আছে। আকাশবাণী তালাগা 90 ইয়ার্স পুরা হওয়া খুশি মানাই আছে। নাগাল্যান্ড গভর্নর আর চিফ মিনিষ্টার তাই পড়া দেশকে সেবা করার কারণে খুশি পা জানাইছে। চিফ মিনিষ্টার নিফিরিও পড়া ফুড প্রসেসিং ইনকিউবেশন সেন্টার ইনগ্রেট করেছে আর ডিমাপুর পুলিশ পড়া সেক্সুয়াল এসল্ট কেসতে থার্ড একিউজকে দূরি পাইছে। আজি সাম লাগা নাগামিজ খবর এটা শেষ করেছে শুনে থাকিবি কালি ভুচর 7:25 নাগামিজ খবর আনি দিব।
2: Good evening, this is Akashwani Kohima. I'm Nainanam Hangsing with the Evening Bulletin. The headlines. Prime Minister Narendra Modi says welfare of poor driving government policies for the last 12 years. Akashwani celebrates completion of 90 years. Nagaland Governor and Chief Minister Lord Public Broadcaster service to nation. Chief Minister Nipurio inaugurates food processing incubation center, stresses agro-based industrial growth. And Dimapur police arrest third accused in sexual assault case. Now the news in detail. Prime Minister Narendra Modi today highlighted the government's 12-year journey of welfare for the poor. In a social media post, he said that India has witnessed many transformations and at the core of these changes is Garib Kalyan. He said the government has always been inspired by Antyodaya and the effort has always been to ensure that the benefits of development reach those who were left behind for decades. The Prime Minister underlined that every initiative like Jan Dhan accounts, direct benefit transfer, Swachh Bharat, PM Awas Yojana, Jal Jeevan Mission and Ayushman Bharat has been driven by the objective of ensuring dignity and opportunity to people. He also said that technology has played a vital role in ensuring a better quality of life for the poor.
3: पिछले 11 साल में देश में 25 करोड़ लोगों ने गरीबी को हराया है, गरीबी को परास्त किया है और गरीबी से बाहर निकल करके 25 करोड़ का एक बहुत बड़ा समूह न्यू मिडिल क्लास के रूप में आज देश के अंदर बहुत बड़ी भूमिका अदा कर रहा है.
2: Akashvani celebrating the completion of its 90 years today. On this day in 1936, the Indian State Broadcasting Service was renamed All India Radio, ushering the country into a special journey of culture, information and broadcasting to echo through generations. Post-independence, All India Radio expanded rapidly, adopting the name Akashvani in 1956. Today, Akashvani operates 591 stations, reaching 98% of India's population, broadcasting in 23 languages and 146 dialects. Akashvani's External Services Division broadcasts to over 100 countries, projecting India's voice globally and connecting with the diaspora. Living up to its noble ideals of Bahujan Hitaya, Bahujan Sukhaya, the New Services Division of AIR strives to provide news and views to all citizens across the country 24/7 while adhering to highest professional ethics and standards in radio broadcasting. Nagaland Governor Nandkishore Yadav has extended his heartfelt greetings and congratulations to the entire Akashvani family on the occasion of its 90th anniversary. In a message posted on social media X, the governor said, "Akashvani has been a trusted voice of the nation for 9 decades, informing, educating and entertaining millions while fostering national unity and preserving India's rich cultural and linguistic heritage." He said, "Akashvani's commitment to public service and its extensive reach across diverse communities have made it an enduring pillar of Indian broadcasting." The governor expressed hope that Akashvani would continue to inspire, connect and empower citizens in the years ahead. Chief Minister Nipiu Rio has congratulated Akashvani on completing 90 years of service to the nation. Taking to X, he said, "For generations, Akashvani has informed, educated and connected people across the country." He noted that the broadcaster has carried local voices to wider audiences and strengthened the nation's shared sense of identity. The Chief Minister also extended his best wishes to the Akashvani family. This is Akashvani Kohima giving you the news. For a quick news update, follow us on our X handles, AIR News Alerts and AIR_Kohima. You can also listen to this news bulletin on News On Air app and YouTube channel, AIR News Kohima. Welcome back. You are listening to the evening news. Chief Minister Nipiu Rio today inaugurated the Incubation Centre for Food Processing at the State Industrial Area Toluvi in Dimapur District. He also virtually inaugurated 3 other projects, namely the Incubation Centre for Entrepreneurs and Infrastructure Development at Industrial Growth Centre Ganesh Nagar in Chumukedima, the Incubation Centre for Food Processing in Tuensang and the Modern Aggregation Centre Longnak in Mokokchung. The centres have been established under the SASCI programme and aim to strengthen small-scale industries and promote value addition in the agri-based economy. Addressing the inaugural program, Mr. Rio said that with nearly 70% of Nagaland's population dependent on agriculture, food processing offers one of the most viable pathway for industrial development in the state.
4: About 70% of Naga populace are farmers, and therefore we have to emphasize on agricultural products. This is our potential, because we cannot set up big industries. To set up a big industries, you have to bring in raw materials from outside the state. Then the transport cost, the production cost, and competition in market and competition in the rate. Therefore, the most viable is small-scale industries, and one particular is the food processing.
2: Chief Minister Rio stressed the importance of supporting farmers and said the new centres will ensure direct benefits to producers by reducing dependence on middlemen. He added that district-level processing units will enable region-specific crop selection and maximise utilisation of agricultural produce. Mr. Rio also urged the youth to take advantage of opportunities in skill development, entrepreneurship and self-employment. He emphasised accountability and quality in the implementation of development projects. The Chief Minister further called for unity, economic focus, collective

পয়লা গীত শুনি কিনে এনজয় করে থাকব বলে মানে পুরা অমিত করে আছে। ইয়াতে আমি খেলা গালিছিলাম যোগেন্দ্র ড্রংপি, সোনালী এংটিবি, ধরমকেরি ড্রংপি, সরিয়া জানকার্পি আংলং আর সামরা লিখি দিয়েছে নমস্কার স্যার। আর তাই একটা লাইন লিখি দিয়েছে, ভালরা শুনিবি লিসনার্স গান, দূসরো সে লড়না আসান হ্যাঁ পর আপনে আপসে লড়না বহুত হি মুশকিল হ্যাঁ, এআর ট্রাক বান কো ফোন করনা আসান আসান হ্যাঁ পর ফোন ইন প্রোগ্রাম মে ফোন লগনা বহুত বহুত বহুত মুশকিল হ্যাঁ, কিদোঁ কা আনন্দ লে রহে হো হাম বি কই কিনা যোগেন্দ্র রংপি আর তাই লগা ফ্যামিলি মেম্বার্স কন সব লগা নাম লিখিনা বতাই দিয়েছে। যোগেন্দ্র রংপি ইমান সুন্দর আপনি ইটু মেসেজ লিখি দিছে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, নমস্কার টু অল অফ ইউ। আর এটা নিচিনা শুনে কিনা এনজয় করে থাকবি, আর নেক্সট টাইম যে বলবি সদায় ট্রাই করে থাকবি, আর আপনি কান সবই আপনি কান সব লগতে কথা পাতি বলে মানে রক্ষি থাকিব। ওকে ইয়াতে অভিজিৎ ফ্রম পোকাজান তাইপি ফার্স্ট গানা শুনি কিনা বেশি এনজয় করে আছে, নেক্সট সব গানা শুনি কিনা এনজয় করিম কই কিনা তাই কই আছে, আর গুড নাইট আফটার 10 PM কই কিনা। আর টু ইউ অ্যান্ড টু অল দ্য লিসনার্স অ্যান্ড অলসো মাই ফেভারিট আরজিৎ জোসায়া গিভি গুড নাইট তাই আনি দিয়েছে। তো অভিজিৎ থ্যাংক ইউ সো মাচ, শুনি কিনা এনজয় করে থাকবি, প্রোগ্রাম খতম নাদাক অ্যান্ড অফকোর্স গুড নাইট আফটার 10 PM। আর ইয়াতে মিখান লাগা লিসনার চন্দ্র দিমং সারিয়াজান কার্পি আংরং প্রাবি লিখিনা পতাই দিয়েছে, আজি লাগা চয়েস কানা প্লে লিস্ট শুনি কিনা এনজয় করে আছে কই কিনা চন্দ্র দিমং, থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং, আর শুনি কিনা এনজয় করে থাকবি, প্রোগ্রাম খতম নহাতাক। রুকুবিলে মেথাপরা একটা কনসার্ন ইয়াতে শেয়ার করে আছে, আর ইয়াতে তাই কয়ে আছে আফটার ব্যান্ড অফ টুবেকো লাইক তালাব শিখার মেনি আর ইনটেনশন অ্যান্ড কান্ট স্লিপ অ্যান্ড ক্রাইং ফর দ্য ডেইলি ব্রেড কই কিনা। Well, Rukubile Metha, I think if it is banned, then I think that is good for all of us. Ami kan sobi duke charikina ekta tobacco-free life thakibole kiman bi bhal ase. Anyway, thank you so much for writing in. Good to know you are tuning into our program. My dear friends, apni khan idiya kun kun tune in kurikina ase. Apni khan mea mikhan logode likhikina patai dibo pariwa. Phone number ase 9436-805-333. আর একবার ফোন নম্বর কই দিয়ে আছে 9436805333, তাতে আপনি খানি এফ এম স্পেস এফ টাইপ করে কিনা আপনি লাগা মেসেজ লিখি না পতাই দিবি। মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক, ইয়াতে অরিজিৎ সিং লাগা অবস্থায় আমি খানি শুনে হব পারফি ফিল্মরা, মিউজিক দিছে প্রীতম, লিরিক্স সাইদ কাদরি। মাই ডিয়ার ফ্রেন্ডস, সাম সংস ডোন্ট জাস্ট প্লে, দে লিঙ্গার ইন আওয়ার হার্ট, and this beautiful ghazal inspired melody is one such gem. Hunikina enjoy kribi, my dear friends.

কেন শুনি কিনা এনজয় করে আছে কই কিনা একজন বা লিখি না বতাই দিয়েছে কুহিমা বা থ্যাংক ইউ সো মাচ সাপোজ উইঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ রবি কেন শুনি কিনা এনজয় করে আছে কিনা লিখি দিয়েছে দুর্কেশ আর ফ্যামিলি মেম্বার্স কান্দুবা মাথিয়া প্রদেশ রবি কেন শুনি কিনা এনজয় করে আছে কিনা লিখি দিয়েছে থ্যাংক ইউ সো মাচ কেনি তাই বি আজিলেগা প্লে লিস্ট শুনি কিনা বেশি এনজয় করে আছে কিনা লিখি দিয়েছে নাকাতা প্রিয়া গুরুং রবি কেন শুনি কিনা এনজয় করে আছে কিনা লিখি দিয়েছে আভিনো ফ্রম কুহিমা বি এনজয় করে আছে কিনা লিখি দিয়েছে তো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি খান খুন খুন লিখি দিয়েছে আপনি খান সবকে বেশি খুশি বা জানাই দিয়েছে পোকাতো ফ্রম ডিমাপুর তাই বি কানা শুনিবলৈ ৰখি আছে আৰু বহি কিনা কানা প্লে কৰি ভাল ভাল

কানা প্লে করে দিবি কই না পোকাটা বলে কিনা পাতাই দিয়েছে, পোকাটা ভাল ভাল কানা প্লে করে দিয়েছে, শুনি কিনা এনজয় করবি। মাই ডিয়ার ফ্রেন্ডস, অ্যাজ দ্য নাইট বিকামস কোয়াইটার, হিয়ার ইজ এ সং ফিল্ড উইথ লংিং এফেকশন অ্যান্ড হার্ট ফেল্ট ইমোশনস, শুনি কিনা এনজয় করবি। The song became one of the biggest hits of the year and touched listeners with its emotional lyrics. Chichori film ra Arijit Singh lagawaste, music dise Pritam, lyrics Amitabh Bhattacharya.

It's time to bring tonight's musical journey to a close. আপনি কাল সবকে বেশি খুশি পা জানাই দিয়েছে ফর স্পেন্ডিং ইয়র ইভিনিং উইথ মি অন আর জেস চয়েস মই আশা করে আছে মই অমিত করে আছে দিস মেলোডিজ হেল্প ইউ রিল্যাক্স আনওয়াইন্ড অ্যান্ড এন্ড ইয়োর ডে অন এ পিসফুল নোট মে ইয়োর নাইট বি কাম ইয়োর ড্রিমস বি সুইট অ্যান্ড ইয়োর হার্ট বি ফিল্ড উইথ মিউজিক আপনি খেলা হোস্ট আর দোস্ত আর যে তুমি যদি ইমান দে ইউটিউব প্রোগ্রাম শেষ করে দিয়েছে স্টুডিও ক্লক 10 বাজি হওয়ার লগত আজি আমার রাত লেগে ট্রান্সমিশন বি মনে বন্ধ করে দিয়েছে আহ কালী পুজোর ছয় বাজিতে আকো FM ফ্রিকুয়েন্সি 103 মেগাহার্টজ দে আহ কালী আমার পুজোর লগে ট্রান্সমিশন খুলে দিয়ে হব গুড নাইট টেক কেয়ার